0: Jindika thai hono khain de sondi go tsala tena mi ta si khondi kheu gi dikhe gi tila etin de the ar jo kunda de ke ti tu thale de jon kan da je British Columbia la in bende ko ko kon ze kun shade tin on la de chin ta kon sma go ti ya ge ti British Columbia la jindi sa tha de no ge ka go chin ze ko de mi shu ge ti Leon kan da santa la na te go zan dai cho sen lo de ta si khondi go la tu tsena he go de Leon ta go de
1: Hey,
0: Guanzo. Hey, Guanzo. Don't say, car, two jets like Teguini, which are.
1: I do, that's
0: why they're the side of the nation. Don't you need something? They're going to Nessie, here with the Neil and the Theodin. They
1: November
0: 10号公司的产出的那规则说的就是说的够10天我给出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候我给你出厂的时候 tenia mi ta si khani ke ho gi di la 1930 ye sa hono sheli zwa sa sila hono jagu cha was 1940 ko thala it's in thailand zwa sa sila hono oz ko jagu cha ke ti was 1975 sa no te kamtli la ndi jagu cha e ji la si ka undi ko wa inda la ndi
1: ta ka konte a se do tu a se tu e sa e ji ka so ne cha ve ko na hi ke ko cha 就靠我念的啊，过去的我就我讲这些，就是给红红的过空的，山上过空的就好了，过去的就过在我那个上过，每年去了给吃个给工，过去看在反正是过在考虑给，但你吃了给那可能吃了给那，这就吃好给的，反正给你说给经过吃，吃了给这过过去的给这还是过来过那个，再看起我的去过那个去是空了，那个以后那个在。
2: 我是你了，这几天在天天到了这个他是了，得吃个，可以来天朗的，啥子？老老的那点的。哎，这个啊，这个我就是啥，因为，人把也是来这个吃个，这吃吃个，这吃吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这吃个，这
0: ཁོ་ལ་དེ་ཁེན་དེ་ཐན་ཆ་ཁོ་དེ་ཨ་ཏན་ཏེ་ཁ་རེ་ཐོ་ཁོ་དེ་སང་དེ་ཡི་ལ་ཡི་ལི་ལིན་དེ་ལ་ཁོ་ནི་མི་ཤ་གོ་ཏི་ཡ་གེ་ཏི་སི་ལ་སི་ཁོ་དེ་གོ་ཨིན་དལ་ལོ་དེ་ British Columbia di sante kha ndar go za in bela konik tre te shin tha kho go la nda tu sala shila khata cha de yim te khon de ho la khin tre ko le mi e ji la ta ne de si kha di ti o de so di
1: ta te la kha na sho khe ka ne jo ra ge chin zo la kha ge ti la no te de le la kon da khun ye kon ne la na de te se ro kha ge di de la ke ne ji da ne chen ne o de le go kho ཁྱི་ཁ་གི་ཡེ་ག་ནོ་དེ་ནེ་ཏ་གོང་དེ་ཡ་སང་ཁ་གོ་ཁོང་གོ་ལ་སང་གི་ཅི་ལེ་ལ་ཁ་ཆེ་མེ་གེ་ཁོ་ཁེ་རེ་ལེ་ཅུ་ཁ་ཁོང་དེ་ཡ་ཚེ་ལ་ནེ་ཆ་ནེ་ཏ་ཆུ་གོང་ན་རེ་ཤིན་ཡ་ཆུ་ཅུ་ཆོང་དེ་ལེ་ཁོ་དུ་ཨ་ཅུ་ལ་ཁོང་དེ་ཆོང་དེ་ན་ཡིན་ལེ་གོང་ན་རེ་ཤིན་ཡ་སོང་དེ་ནེ་ཁོ་དུ་ཆོང་ཆུ་ཡ་སང་དེ་ཡ ka o nian zhe ka yi la ka zheng o zheng zhe o ta le sa le a le hu ti a zheng ge zhe zhe ka ka o zheng zhang o zheng a
0: Tēnā mē tā sī kāndu yūndī thā tā kua gā ndā rā tā kō tīng kia wē gā ndiā kā gā tī lā kāmbi kā tā kī wīn lī lāng dē jī on kī hōno lī mēl 20,000 years time tē lāng dē jī tīn dē tē ārā zhōng tā kāndiā nā kō tīw zā nā nā dī lī wā zā nā kō tī kō tī kō kō lāng dē nā kō tīng kē tī sī tā sē kāndiā kō tīng sō rī
1: Tā kā kō tē ndā lā kā kā jīw tā tīng dē sē ātē kōn lā kō tī tū sē kō kōn lā kō ndā rā tīng kō tīng Kostia koron de la kinka gotin a sella. Kakun tesa gunte kona a sella kana sokani zunro binji kusaka. Tashion ro kinji hedeta. Kotin la galeka data goni a da sen zako green. Shaita yi galeta geti in the sanguni san leta. Haita jahuli galega sero green son. Tachi gada de ton saka da gagenda de a. Konegi sen zunro kati ten kone gizi gasi kango de de.
0: Lian kind of sent out na they was in that chosen on the Jundi Tai Hono Khan, this one goes in La Gundaldi. The second thing of Tiny, they were the Hegoin day.